0: গীতটি সকলোৱে শুনিলা নহয় জানো? তোমালোকে এইবাৰ গীতটি লিখিবাচোন। প্ৰথমে স্থায়ী ভাগ লিখি লোৱা।
1: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে ক্যা লিখা?
2: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে।
1: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে, ইহা স্থায়ী হে।
0: স্থায়ী ভাগ লিখিলানে? ইয়ার পিছত প্রথম অন্তরাটো লিখিবা।
1: পহলা অন্তরা লিখিয়ে, অন্তরে কি পহলি লাইন হে, মিলকর কদম বড়ায়েঙ্গে, মিলকর কদম বড়ায়েঙ্গে। দূসরি পংক্তি হে, আগে বড়তে যায়েঙ্গে, আগে বড়তে যায়েঙ্গে। হমকো হমকো রোক সকে না কোই, হমকো রোক সকে না কোই, হম বায়ু কা হম বায়ু কা বেগ হ্যাঁ।
0: প্রথম অন্তরাটো আকৌ এবার শুনিবা দেই।
1: মিলকর কদম বড়ায়েঙ্গে, আগে বড়তে যায়েঙ্গে, হমকো রোক সকে না কোই, হম বায়ু কা বেগ হ্যাঁ। লিখা?
2: জি স্যার।
1: আপ পড়িয়ে পহলা অন্তরা।
2: মিলকর কদম বড়ায়েঙ্গে, আগে বড়তে যায়েঙ্গে, হমকো রোক সকে না কোই, হম বায়ু কা বেগ হ্যাঁ।
0: তারপিছত আকৌ স্থায়ীলৈ আহিবা।
1: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে, হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে।
0: এতিয়া দ্বিতীয় অন্তরাটো লিখি লওয়া।
1: হম কিসি সে কম নহি, কা লিখা?
2: হম কিসি সে কম নহি,
1: হমে কিসি কা ডর নহি, হমে কিসি কা ডর নহি। তৃতীয় পংক্তি হে, এক এক মিল গ্যারহ হোতে, এক এক মিল গ্যারহ হোতে, হম সব বড়ে দিলের হ্যাঁ, হম সব বড়ে দিলের হ্যাঁ। মানে দুবারা পড়তা হ্যাঁ দূসরে অন্তরে কো, হম কিসি সে কম নহি, হমে কিসি কা ডর নহি, এক এক মিল গ্যারহ হোতে, হম সব বড়ে দিলের হ্যাঁ। ক্যা লিখা আপনে? আপ পড়িয়ে।
2: হম কিসি সে কম নহি, হমে কিসি কা ডর নহি, এক এক মিল গ্যারহ হোতে, হম সব বড়ে দিলের হ্যাঁ।
1: ঠিক হ্যাঁ,
0: তোমালোকে লিখিলা নহয় জানো? ইয়ার পিছত স্থায়ীলৈ আকৌ ঘূৰি আহিবা। দ্বিতীয় অন্তরাটোৰ পিছত তৃতীয় অন্তরাটো লিখিবা।
1: জীবন তরক বনায়েঙ্গে, জীবন তরক বনায়েঙ্গে, ধন ধান্য উপজায়েঙ্গে।

ঝন ঝন রজন জনাই জুনুকা বজায় কপাল নোসুয়াই মেঘালি তয় কাহানিকে আহিবি জুনুকার তালে তালে মোকো নোসুয়াবি জুনুকার তালে তালে মোকো নোসুয়াবি।

তরিকুদ্দিন আহমেদের কণ্ঠগীতটি শুনিলে। তাহানীৰ গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পৰিল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পৰিচিতি।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি দেওবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি 16 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 2 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ চতুৰ্থী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:52 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:06, 3 ছেকেণ্ড।

0: উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়াৰ হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

বড়ালু বড় নহৰায়, বড়ালু বড় নহৰায়, আজলি ছোৱালী নানা ফুলে তোলে।

পার্টনার্স ছবিত সোনু নিগম, কুণাল গাঞ্জাওয়ালা আর শ্রেয়া ঘোষালের কণ্ঠগীতটি শুনিলে। এবারিয়া ওয়াজিদ, লভ ঝঞ্জুয়া আর স্নেহা পান্ত, গীতর কথা সাব্বির আহমেদর।

জীবন আলীর যুগলবন্দী। এই মাহর অতিথি অধ্যাপক দম্পতি ডক্টর পান্নালাল গোস্বামী আর ডক্টর নন্দিতা ভট্টাচার্য গোস্বামী। অনুষ্ঠানটির আগ ধরেছে হিমান্ত বার্মা আর জিন্তি রানী ডেকাই, প্রযোজনা হিমান্ত বার্মাৰ।

0: বুঝিছা জগবন্ধু, নিরুপমে ঘটনাটো বড় সহজভাবে লৈছে। যেতিয়া আমার আর চিন্তা করবলগিয়া একো নাই। বোয়ারিয়ে অস্বীকার করিলেই বাতরি কাকতত প্রকাশ পাব, মানুষেও মিছা বলিয়েই বিশ্বাস করিব। আর যাকে বিশ্বাস নকরে সেইবিলাকেও লাহে লাহে এদিন এইবিলাক কথা পাহরি যাব। এইখন ঘরের হেরাই যাওয়া সুনাম আমি আকৌ ঘুরাই পাম, তুমি কি কোৱা?
1: নিশ্চয় পাবা। মই তোমালোকক ধন্যবাদ দিছো যে সকলো কথা তোমালোকে সহজভাৱে ল'ব পাৰিছা, যিটো আন বহুতে নোৱাৰিলেহেঁতেন। মানুহৰ মানৱতাটো ইয়াকে কয়।
2: হেৰি হেৰি, শুনিছে? লীনা বোৱাৰীক এৰি অকলেই গুচি আহিল, আহি বিচনাত পৰি হুক হুকাই কান্দি আছে।
0: কি কৰিছে? কান্দি আছে? তেতিয়াহ'লে চাওঁ চাওঁ, তাক মাতাচোন, সোনকালে মাতা।

0: তুমি কি কলা বন্দনা, নিরুপমে ড্রিঙ্ক করবলে লৈছে?
1: অ বড়ুয়ানী বাইদেউ মোক সিদিনা ক্লাবলৈ লৈ গল, তাতকৈ দেখিল নিরুপমে অকলে অকলে ড্রিঙ্ক করে আছে। ওয়েটারটে কলে আজিকালি হেনো নিরুপমে ক্লাবত রাতিপুৱাৰে পৰা ড্রিঙ্কই করে থাকে।
0: বর ভাল কথা। এ তুমি কিবা এটা করে চিনাকি হয়ে আমার ঘরলে অনার চেষ্টা এটা করাছো, ড্রিঙ্ক ইয়াতো করব পাৰিব, ঘরলে আনিব পারিলে ভাগিনজনী দিবলে বর সহজ হব, বুঝছা? আর ভাগিনজনী দি লব পারিলে এদিন দেখিবা মই ফ্যাক্টরির মালিক হয়ে বহি আছো। কথা তো বুঝিলা নে?
2: নির্মালি, নিরুপম আহিল নে?
1: নাই, আজিকালি তার কি হয়েছে মই ধরবই পড়া নাই। সি রাতে রাতেও দেরিক আহিবলৈ লৈছে। আর
2: জানো, সেই কথা মই জানো, সুস্থ হয়ে নহয় মাতাল হয়ে সি রাতে ঘরলৈ আহে। সি মদ খায় দুখপুর পাহরি যাবলৈ চেষ্টা করেছে, সি ভুল করেছে, কিন্তু কি কম, যাক মই কি কম, নিজেই মই নিজক সান্ত্বনা দিব পৰা নাই, তাক আর মই কি সান্ত্বনা দিম।
1: হেৰি, মই এটা কথা ভাবিছোঁ।
2: কি কথা ভাবিছা তুমি?
1: তাক ভাল করার এটাই উপায় আছে।
2: কি উপায়?
1: বুয়ারি যেতিয়া নিজের ইচ্ছারে এইখান ঘরের পৰা গুছি গল, তেওঁ আৰু এইখান ঘরলে কেতিয়াও ঘূৰি নাহে। গতিকে নিরুপমর কারণে এজনী ভাল ছোৱালী চাই যদি বিয়াখন পাতো, কারণ মই ভাবো এজনী নারীর অবিহনে নিরুপমক কোনেও সুস্থ করিব নোৱাৰে।
2: কিন্তু ঘটনাটো হোৱা দুদিন নহওঁতেই সমাজে আমাক কি বুলি ক'ব?
1: সমাজৰ কথা বাদ দিয়ক, সেইদিনা তাত জানো সমাজৰ মানুহ নাছিল, সেই সমাজৰ মানুহে জানো দুৰ্বৃত্তহঁতৰ হাতৰ পৰা বোৱাৰীক ৰক্ষা কৰিবলৈ চেষ্টা কৰিছিল, আৰু সেই দুৰ্বৃত্তহঁত সিহঁতো জানো এইখন সমাজৰে মানুহ নহয়।
2: ৰবা ৰবা, কথাটো মোক ভাবিবলৈ, তাৰ আগতে লীনাৰ বিয়াখন হৈ যাওক।

0: adunthu sarlam the pinya sarlam the ke rire det a octan tom lam the ke ma ridam de det tang det le kupusi octan tom kichilong ji ma seta lapu kali det lo a the ke akhiya dat ke do atum ke hem totlun tame okhan cholong kiduk det atum ogle long tame kejor mate sok sak pen kepalar damji ke keplang ahemsi damnangko la hello rire det sita keplang atum ke ok athan cholong poplo thanthom pu kipudam ke la hello ethan ke amethang ethan ke apiso lapente ethan abang ke osomar mate hemisia phan pusi kirdam alam thecho lasi saralam the pulo rededet a octan thom pinya saralam theke lapanik chalo
1: ইলিতম বাং ফোটেন দা আর্নিবাং তা আদা প্রাং তোর ফ্লুট পেন এসো ব্রাশ পেন চিং থিজি বন তা আদা প্রাং ব্রাশ পেন এসো কাচিং থি কু পান মা কেমে লাপেনান পাটা আজো চোদ্দ জুন ডেট পেন এসো কাচিং থিয়া বাংসি লাপান সোসিয়া লেকে দো লাপেনা কেমে এসো কাচিং থিয়া হুট আহুরা ডাক পেন ইরি আর বি পেন তা ব্রাশ অসি এসো চিং থি নাংজে
0: আরুন্থু ওয়ারেং আবির্তা পিনি ওয়ারেং আবির্তা কে Assam Power Generation Corporation Limited along Akili Assistant Manager Lapen Junior Manager Anghoi ke Papleng Ponjia Phan Kachonengriya Lo Hang Pontang Lo Assistant Manager Anghoi Thongke Prapudu Laso Anghoi along Electrical Lapente Civil Aren Hinini Mechanical Truck Human Resources Pli Information Technology ke Thom Lapente Instrumentation Hinido কচনিংরি দুঞ্জি নিংকে হাঙাটু বি ই বি টেক কালিতে নিংকান কে থম কে চার্লি টাং আ ডিপ্লোমা দোনাঙ্গি হিউম্যান রিসোর্সেস আরায়ন আফান বাংফুয়াটুম এম বি এ কালিতে পি জি ডি এম আংডেং কে চার্লি টাং আটুম নাঙ্গি নংনাম চিকলু ইয়ন পেন শিখাশুরি থংকে প্রথ্রক সিরা ফারুক থম পেন লাগ ইসিরা সুরিং কয় আন গ্রেট পে সুরি ক্রিপ্লিরা ফারুহিনী লাপেন আসন সন আবনাস্তা টুজি জুনিয়র মেনেজার আং হয় থংকেবরা এসিডো লাসো আং হয় আলং ইলেকট্রিক্যাল গৃহিণী সিভিল সিরকেপ মেকানিক্যাল থেরক ইনফরমেশন টেকনোলজি হিনি লাপেন্টে ইনস্ট্রুমেন্টেশন হিনি দো বাংফুয়াটুম ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা কেডোটাং আতুম নাংজি নংনাম চিকলো ইয়ন পেন শিকাশুরি ইংকরানের কেবরা লাক্স সুরি ইংকরানের কেব পেন সুরি থ্রক সিরকেবরা হিনি আন গ্রেট পে লে সুরি গৃহিণীরা ফারুইসি লাপেনা সনসন বনাস্তা টুজি আঠা কেজংটাং কেডো আনাং হয় আফান্তা বাংফুয়া টুমার্টা নিংকানিং কইরাইসি পেন থংকেবরা নেরকেবাং বাংসি দুচট নাঙ্গি আংটনালাম থে লাপেন গাছনিং রিডুঞ্জি নিং কেহাং আটুম ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এ পি জি সি এল ডট ও আর জি আ ওয়েবসাইট লাং ইকামে কাচনিং রিয়ালো জুনিয়র ম্যানেজার আফান পাই পাই আচিক্লু নিফাই ইংকয়রাই সি লাপেন এসিস্টেন্ট ম্যানেজার আং হয় ফান পাই পাই নিফাই ইংকয়রা কে থম আর নি আন আদু সি নেংপন পো পিনি বরেং আবিরটাকে লাপানিক চল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমার্লি আদুন্থু আংডেং দাম ইলনাং পিনি আদুন্থু আংডেং কে কেচারি আবাংফু নিং কেহাং আলুঞ্জির বাংসং ডেং আলং আফ্রাংসি রেঙ্কা ইং টিপি পেন কিলুন আলুন আর জুইকলংপ আলুন আলাম থেকে সাম্প্রিয়া ডাপ্রাং কিথুর হুন মেলান আর জুইক সানাং আলাংলি পেন কিলু লাবাংসলুন

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্গে বাং লাকে মিডিয়াম বেবলং মিটার্স ফারুপ লিরা ক্রে সিরা টক বরফ কিল হার্সলং ফারু ঠক সিরেং করে সির গিয়া প্লা প্যান এফ এম লং কে ফারু ই সিরা এ সিরা টক বর ঠক মেগা হার্স দনমালি লুনাং ডেঙ্গে লং আদুন টু ফ্রেসিং টিসো প্যান কি লুনা লুনা আর্জিক লং পো আলু না লাম থেকে ফেসবুক আলং প্যান নাং কে টাং আসামি আর্জিক সে নাং আলাং লি প্যান কি লুন লাবাং সলুন

ভিন্ন তুমুল আনন্দোৎসন এক রহস্যময় মানুহত পরিণত হলো। এই পৃথিবীত নিজৰ নিচিনা কোনো উৎকৃষ্ট বন্ধু আর দ্বিতীয়টি নাই মানুহৰ জীৱনত। কবিতার শিরোনাম অপেক্ষা। কি উত্তর দিম তোমাক নে? তোমার প্রতিচ্ছবি পরিচয়ৰ প্রতি উত্তরত কৈছিল অজনা পথিকটি ময়, অন্যথা একো নহয়। রহস্যময় সেই চকুত হঠাৎ তোমাক দেখিল, প্রেমর সপোন যেন লাগিল মায়ানগরত মায়াবিনীর নিচিনা মায়াজালত দিলা বান্ধি। স্পষ্ট সেই উঠর ভাষা কৈছিল বহু কথা মাথু উৎসাহেরে শুনিছিল ময়। আহ, সেই রজনীগন্ধার বাসনা হঠাৎ সলনি হল মরুভূমির তৃষ্ণাত। তথাপি মনত প্রশ্ন জাগিল, তুমি প্রকৃত আছিলানে কল্পনা? হৃদয়ক কি উত্তর দিম? কবিতার শিরোনাম প্রেমর গভীরত। দূরতাসা তথাপিও দেখা হয় সপোনের রাজপথত, তুমি গুছি যাওয়া স্বর্ণরথত। ময় রহ লাগি চাই রও তুমি যাওয়ার পথত। কোয়াতো নহল প্রেমর কথা, দুঃখত গালুগান, মনের কথা মনত থাকি গল, কষ্টত ভরিল প্রাণ। মই সাধনাত বহিছো প্রেমর গভীরত, তুমি প্রেমর নাম শিকালা, ধরি রখার মন্ত্র। মইতো কেবল মানুহ আছিল পুতলা নামৰ যন্ত্ৰটোৰ। কবিতার শিরোনাম বিবেকহীন। বাহিৰত পিন্ধে চাফা কাপোৰ, মনৰ ভিতৰত কিহৰ তো? মনৰ আইনাত ময়লা জমিলে দেখা নাপায় তার রূপ, মায়াজালত বন্দী করি করিলা পাপ। সময় গলে বুঝিবা তেতিয়া করিবা অনুতাপ। মানুহ হল সৃষ্টির শ্রেষ্ঠ, থাকে যদি মনুষ্যত্ব। বিবেক বিচার না থাকিলে কিছু মানুহ হয় নিকৃষ্ট। কবিতার শিরোনাম সুবাসহীন শিমলু। বসন্তর সুন্দরী তুমি, ও শিমলু ফুল, রঙা আধারত তুমি সমতুল্য। পত্রহীন হৈ আহা এই বসন্তত, পুষ্পরে ভরি থাকা এই জগতত, জঙ্গলত দেখিল তোমার ফুলর সম্ভার, অনল জ্যোতির নিচিনা দেখা সুন্দর। শিমলু তুমি দেখাত উজ্জ্বল আর সুন্দর হলেও তোমার নাই সুগন্ধ, তোমার ফুলর সুবাস সকল ফুলর মাজত। কবিতার শিরোনাম গোলাপ ফুল। মনের মণিকোঠাত তুমি মোর প্রথম অতিথি, মোর হৃদয়ে খুঁজে অনুমতি, তোমার হৃদয়ত দিয়ে প্রতিশ্রুতি। শেষ হওয়া নাই প্রেমর পরীক্ষা, গোলাপে করেছে অপেক্ষা। গোলাপেটি এনেকই ফুলে মনে মনে প্রেমর কথা কয়, মনত দিয়ে আনন্দ। সচা প্রেম কি মিছা প্রেম কি, ই নামানে ভাল মন্দ? গোলাপে নামানে সচা কোন মিছা কোন, সকলোয়ে নিজর করে। এই ধরাত সস্তা ভাবি তার মহত্ব কোনে বুঝিব পারে? গোলাপ সচাকই বহুত সুন্দর, সকলোরে মন মুহি লয়। হৃদয় সুন্দর করে মন চাফা করা, নিদিবা কাকু কষ্ট, মঠ মন্দির আর পূজাত সকলকে উপকার করা। কবিতার শিরোনাম মইকার। মইকার ইহতর নে সিহতর? প্রশ্ন আছে ঠিকই, কিন্তু উত্তর নাই। পরিচয় ঠিকই আছে, কিন্তু সম্পর্ক নাই। কেতিয়াবা চিঁয়রো, কেতিয়াবা নীরবে বহি থাকো। এইটো পথ মোর নিজর নে, সিটো পথ মোর নিজর? সেই কথাও মই বুঝিব নোৱাৰো মই ভাবি থকা উদাস মনত। ভাবো নিজয় পরিচয়ের ভিতরত মই আসুনে নাই। মা বাক্য, ছোৱালী জন্ম পর ঘর, শাহুর বাণী পরর ঘরের ছোৱালী, আচরিত এই পর। এই পর কোয়া শব্দ দুটার ভিতরত মই কার নিজর? কোয়া মই কার নিজর হয়? সকল জানি বুঝি আজি মই পর।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহ অনুষ্ঠান পৰিচিতি।

0: কৰিলে উৎপল বৰাই।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
2: আমাৰ ডেজাৰ্ট আহি গ'ল, পিছে আমাৰ চেম্পিয়ন অহাই নাই এতিয়ালৈ। বিল ভৰাৰ আগতেতো আহিব নহয়।
3: ঐ ছোৱালীহঁত, কি কৰি আছ?
4: বিললৈ ৰৈ আছো।
3: তোমাৰ কাৰ্ডখন দিয়া না, পিন দিয়া।
5: RBI কয় যে আপনার পিন, OTP, CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুয়ে নিদিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব। হে, এয়া খোয়ার চ্যাম্পিয়নশিপ আছিল নাকি? RBI কয় জানি ল, সতর্ক হোক।
1: নিবেদন করা হয়েছে আশামণি রহাঙর কণ্ঠত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিরচিত বরগীত।

0: কল্পনা দত্ত পণ্ডিতৰ কণ্ঠৰ গীতেৰে সজোৱা এই মাহৰ গীত অনুষ্ঠানটি শুনিলে। গীতটিৰ কথা আছিল ক্ৰমে বিবি দেৱী বৰবৰুৱা আৰু তৰুণ শৰ্মাৰ, প্ৰযোজনা ৰমেন চৌধুৰীৰ।
1: বাইদেউ, চাকৰি পাই গলো।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোয়া যায় নো?
2: প্রথমে বাজেট বনাবলই কি, তার পিছত খরচ কর।
1: কিন্তু বা
2: সা, উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
1: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর। আচ্ছা,
3: আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
5: এই কাহিনী হল এগৰাকী নার্সৰ আৰু তেওঁৰ অন্তৰাত্মাৰ। আহি গল দৰমহা। এতিয়া নতুন কানফুলি নহয়, প্ৰথমে সঞ্চয়, প্ৰথমে কানফুলি। শুনক, প্ৰতি মাহে অলপ বচাওক, অলপ বিনিয়োগ কৰক আৰু অলপ ইমাৰজেঞ্চি বাবেও সাঁচক, যাতে হৈ ৰয় টেনশ্যন ফ্ৰী। কিন্তু কানফুলি কি হব? যাবানে ভিডিঅ' ইনজেকশ্যন?
3: আৰবিআই কয়
5: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।
0: শ্রোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহৰ পৰা। আৰম্ভ কৰা হৈছে গজলৰ অনুষ্ঠান। প্ৰথমে শুনক জগজিৎ সিঙৰ কণ্ঠৰ গজল।

চিত্রগীত অনুষ্ঠানত প্রথমে শুনিলে মাজরা টিকে টিকি সিনেমার গীত রূপম ভূঁইয়ার কণ্ঠত। জুবিন গার্গ আর গায়ত্রী হাজরিকার দ্বৈত কণ্ঠত এবার শুনক রত্নাকর সিনেমার এটি গীত।

0: জীবন আলীর যুগলবন্দী। এই মাহর অতিথি অধ্যাপক দম্পতি ডক্টর পান্নালাল গোস্বামী আর ডক্টর নন্দিতা ভট্টাচার্য গোস্বামী। অনুষ্ঠানটির আগ ধরেছে হিমান্ত বার্মা আর জিন্তি রানী ডেকাই।
1: সাদর শ্রোতা, জীবন আলীর যুগলবন্দীর আন এটি নতুন খণ্ডলৈ আমি আপনাদের স্বাগতম জানাইছো। আর আজি এগারী এনে দম্পতি আহি আমার স্টুডিওত উপস্থিত হয়েছেহি, যাক চিনাকি করে দেওয়ার প্রয়োজন তো নাই। কথা হল, যা কিছু সময় ধরে তেখেতকলৰ খবর বাতৰি কাগজত বা বিভিন্ন সংবাদ মাধ্যমত সকলো রাইজে, অসমৰ রাইজে বা অসমৰ বাহিরতো হৈছে, খবর উলাইছে, গম পাইছে। নাম কলে আপনি চিনি পাব, ডক্টর পান্নালাল গোস্বামী, অধ্যাপক কটন কলেজ, সেই সময়ের যেটা কটন বিশ্ববিদ্যালয় হল। তেখেতৰ সহধর্মিনী আমার সহিতে আছে ডক্টর নন্দিতা ভট্টাচার্য গোস্বামী। আপনাকে স্বাগতম জানাইছো। নথৈ আনন্দিত হয়েছো জিন্তি, এখেতকলক পাই দেখি। আমি এইকেদিন সংবাদ মাধ্যমত দেখি আছো, খবরও পড়ছো, যদিও ডক্টর পান্নালাল গোস্বামীর দীঘলীয়া সম্পর্ক আছে, বাইদেউরও সম্পর্ক আছে রেডিওর সহিতে, আমি হয়তো এনেদরে লগ পোৱা নাছিলো। এটা আজি ভাই নথৈ আনন্দিত হয়েছো। সকলো মানুষে ধরক দান দক্ষিণা বা এইবিলাক করে, চর্চার কথা তো পাতিবই লাগিব, কিন্তু ধর শিক্ষকতার চাকরি করে জীবনের ইমান বছর জোড়া আপনার সঞ্চিত পুঁজি, সেই গোটেই পুঁজির কোটির ঘর আপনাদের দান দিছে, আর সেটা

0: একদম সিধা, এ এওঁর বড় ভেম, বড় ভেম, এওঁর বড় বাহাদুরি, নিজে বড় মানে ডাঙর মানে হেরি বলে ভাবে, আমার লড়া ছলিক পড়ালে তেও যেন মানে হেরি হয়ে যাব,
1: কমি যাব,
0: এইবার এক কানে দি শুনি আর এক কানে দি উলিয়াই দি।
2: আর মোর জীবনটা আরম্ভ হল একচুয়ালি সব ঢুকালে 98-এর খুড়ি ঢুকালে, মা ঢুকালে, তার আগে তো লোক ঢুকাইছে, মোর রিসার্চ আরম্ভ করিল 98-ত, 98-ত
0: মানে আগতে সব করা
2: করা রেডি থিসিস, খালি প্রিন্ট করিম, তারপিছতে মই 2000-এ জমা দিলো, 2000-এ মই পিএইচডি পালো, তেতিয়া মোৰ রিটায়ারমেন্টের সময় আহিছে, মানে 9-ত মোৰ রিটায়ারমেন্ট, সেই 2000-এর পরা মই তার আগত মই লিখা মেলা করেছো সব বেপারে সেপারে, কিন্তু পিএইচডি টিএইচডি করব লাগে যে এইটা মানে নতুন UGC রুল আছে, কিন্তু কলেজবিলাকত এপ্লিকেশন নাছিলে, তারপিছতে আরম্ভ হল যে নয় লাগিব, গতিকে করিলো আর নয়লৈকে মই পড়াশোনা করেছো, যেটু টিচিং লাইনের যেটু দরকার এইখানে মই করেছো, যেখানে দরকার তো 9-ত মই রিটায়ার ভাইস প্রিন্সিপাল হলো, এটা টাইমত কটন কলেজের ভাইস প্রিন্সিপাল,
3: বিভাগটা আছে সংস্কৃত বিভাগ,
2: মোর বিভাগটা সংস্কৃত কিন্তু সিনিয়রিটি হিসাবে হয়, তো মই ভাইস প্রিন্সিপাল হলো, প্রায় 3 বছর আসিল, এইখানে তো এডমিনিস্ট্রেশন, কিন্তু মই পড়াশোনা করেছো আর বিভিন্ন কোর্স করেছো, সরু সুরা ওমেন স্টাডিজ হেন তেন, বহুত সরু সুরা কোর্স, এইবিল মো নেশা আর।
3: এখন কলেজতে আপনাকে উলাই যায় রাতেপা একেলগে, সেইটা একটা সুবিধা হয়েছিল নিশ্চয়,
0: মানে
3: অসুবিধা থাকলেও
2: না সুবিধা হবই লাগবে, কারণ তারপরে বাস্তব নাই তো,
0: আমার দুজনের খালি এটাই প্রবলেম হয়ে যায়, সে তেওর ক্লাস আছে রাতেপা 9টা, মোর হয়তো 10:30, কিন্তু তেওর ক্লাসের কারণেও মই একেলগতে ময়ও যাব নাই, কারণ ওই যে ওটা বাহন আমার এখন স্কুটার এখন আছে আর, তারপিছত আবার মোর ক্লাস রাতেপা তেওঁর হয়তো দেরি করে আছে, কিন্তু নিরুপায় হোক রাতেপুয়ায় একেলগতে খুবই কম,
2: তারপর মই এটা কাম করি, সেইটা মোর লাভ হল, মানে মই তেতিয়া মানে রিসার্চের কাম তো শেষ, কিন্তু পড়াশোনা তো কন্টিনিউ করি, মোর নেশা আছে, মোর দেউতাহতরও খুব, মোর জেঠা টেটা কলেজের অ্যান্থনি রেডমানসুর প্রফেসর তেতিয়ার দিনত,
0: এওঁর যে এডুকেটেড ফ্যামিলি, এওঁর যে বরদেউতা, এওঁর বরদেউতা দুজন মানে খুব রেনাউন্ড প্রফেসর, তেতিয়া
2: ইউনিভার্সিটি হওয়ার আগর পরা তো তেওঁলোকে এক্সপার্ট হয়ে বহুত অ্যাপয়েন্টমেন্টত তেওঁলোকক মাতি আনিছে, আমার ঘর থাকে মনত আছে মোক, তেওঁলোকে এক্সপার্ট হয়ে আহে কলেজের, কিন্তু ইউনিভার্সিটির চাকরি মানে
0: মানে হেৰি দিছে, তো মানে এজ এ ফিলোসোফার মানে
2: খুব নাম, মানে তো যে হোক এইবিল বহুত কথা আছে, কিন্তু তো মই তেনেকে লাইব্রেরি আছে পানবজার, মূল লাইব্রেরি কটন কলেজ লাইব্রেরি, মিউজিয়াম লাইব্রেরি, মানে কামরূপ অনুসন্ধানের রিসার্চ হেৰি এটা এইটু মিউজিয়ামের ভিতর, তাতে মোর মেম্বার, তাতে মই থাকু, লাইব্রেরি যাও, মিউজিয়ামের লাইব্রেরি যাও, ডিস্ট্রিক্ট লাইব্রেরি যাও, হিস্টোরিয়ান অ্যান্টিকোয়ারিয়ান লাইব্রেরি যাও,
0: নবীন চন্দ্র বরদলৈ
2: সেইবিলাক লাইব্রেরি মই গোটেই মই ইউজ করে থাকো,
3: সেই সময়খিনির পড়াশোনা করে
2: মোর সেইখিনি এতিয়া বহুত কামত আহিছে, মই পপুলার আর্টিকেল টার্টিকেল লিখো, অসমীয়া, বাঙালি, ইংরাজি, সংস্কৃত সেইবিলাক লিখতে লাগে, মোর রিসার্চ তো বহুত কাম আহিছে, মই বহুত
0: নাই এটু দেই অ্যাকচুয়ালি মানে মানে এতিয়া এইখিনি প্রশংসা করব লাগিব, তার কারণ হল এওঁর আর এটা এই যে কেতিয়াবা লেকচার টেকচার দিবলে মাতে নহয়, মই সদায় এওঁক মানে পঠিয়াই দিওঁ, মই নহয় মানে মেডামে ক'ব, আসলে মই মানে কি সেই যে খুব মানে অর্থাৎ খুব ধুনিয়াকৈ যে লেকচার দিয়া সকল লেকচার দিয়া মই ইমান ভালকৈ নোৱাৰো, নোৱাৰো মানে কি মোৰ মানে ভাষাৰ দীনতাটো ওলাই পৰে,
1: কিন্তু আপোনাৰ শিক্ষার্থীয়ে বেলেগ বিষয়ের শিক্ষার্থীও আপনার ক্লাসত গৈ বহি থাকে, আপনি খুব সরল গৈ বুঝায় বিজ্ঞান।

0: মানে নিজের কেমিস্ট্রি পালে মানে সেই যে গরুর রচনার দরে আর কি, মানে গরুর রচনাটুয়ে জানে আহি গল ফ্লাড পরীক্ষা।
1: মই কও মানে তেও নিজক মানে খুব হেৰি করে, মানে একদম কলু না বিরাট এলা হুই থাকে এই যে দেখিছ নহয় কথাই কব কথাই কব মানুহ মানে এনেকে হিসাব নাই। ভাল বাংলা সাহিত্য যেতিয়া লিখে মানে মোর লগত তুলনা নহয়, মই নিজেই কৈছো
2: কেবল এলা। আপনি কৈছে যে খুব এলা করে,
1: এলা মানে হুই থাকে।
0: কিন্তু এটা কথা, শি ইজ এ গুড স্পিকার, আর এর যেটা এর ভাষণ যে দিয়ে
1: কিন্তু এই যে মানুষ আহি আছে তার মাজত অমুকটো ৰান্ধিছা নেকি অমুকটো কৰিছা নেকি, মই যে কতিয়া কৰিম সেইবোৰ খবৰ নাই, এইবিলাক নাচাই মানে কৈ দিলে এটা অৰ্ডাৰ অর্ডার দিলে তো করব বেয়া লাগে, কিন্তু খাওতে কিন্তু না খায়, মিঠাই খায় বেশি, মিঠাই ভাল পায়।
2: মানে খবর রাখে পায়ক ভাল পায় মিঠাই, আপনি জানে তখেতে কি ভাল পায়?
0: একচুয়ালি খাওয়ার প্রতি ইমান হেরি নাই, এটাই আমার ঘর আমার ঘর যে যায় এটা কজি এটা হেৰি ফিল করে, আর সেইটো করার কারণে 99% নহয় 100% শি ইজ রেসপন্সিবল। ঘরখন গোটেই কাম একেবারে ড্রেন সাফার পৰা আরম্ভ করে মানে চোতাল মানে শাড়ি হেৰি করা, হ্যাঁ, তারপর ড্রেন সাফা করার আরম্ভ করে রান্ধা বাড়া, তো এইবার আছেই আমার যে খোয়া জুঠা বাসন বর্তন এইবার নিজে এইবার সাফ চিকুণ করে হেরি করে, মানে ঘরের গোটেই মুখা কাম, খালি এই যে ঘর মোছা টুসা এইবার কাম, এটা বয়স হয়েছে
3: আপনি ইমান কাম করেছে, মই আসলে আচরিত হয়েছে এইটা কেনেকে সম্ভব
1: হয়েছে।
0: মানে মানে যেমন পড়াশোনা করে এই মই কিন্তু ইমান নকরো রে,
1: ব্রেইন আছে, মই মই ভাবো ক্লাস লবা কি করেছা তুমি জিন্দেগীত, মই কিতাব লওয়া নাই খুটুয়াই থাকে খুব, ইটো দিয়া সিটো করা, বিছনাত বহি বিছনাত বহি কই থাকব, আর মানে তেনেকুৱা আৰু নাভাবে যে মোৰ এটা ক্লাছ আছে মই পঢ়িব লাগে। আৰ্টছৰ মই সদায় কওঁ তোমাৰ তো পঢ়িব নালাগে, প্ৰেক্টিকেলত সোমাই যাবা, দুটা যদি থিয়ৰি আছে তিনিটা
0: প্ৰেক্টিকেল,
1: আৰু আমাৰ যে থিয়ৰি ল'ব লাগে
0: নক'বা, আমারও থিওরি ক্লাস
2: আপনিতো রেডিওতে বহুত কাম করেছে, বিজ্ঞান ধারাবাহিক আপনি লিখিছে কেমিস্ট্রি?
0: না না, ধারাবাহিক সেই লেখা নাই, এনে মাঝে মাঝে হেৰি কৰিছো
1: বিজ্ঞান হেৰি,
2: মানে আমাৰ বিজ্ঞান ধারাবাহিক
1: গান প্রচার কৰো
0: এতিয়াও, মানে
1: ধারাবাহিক
0: এনে এনে কিবা কিবি কেতিয়াবা কিবা হেৰি হলে এই যে বাইট সাইট লওয়া হেৰি এইবোৰ তো কৰিয়ে থাকো, আৰু এনে
1: ম্যাজিক কৰা,
0: না না ম্যাজিক তো আর
3: ম্যাজিক তো করে, আপনি প্রথম দিনাই করে ক্লাসত ম্যাজিক?
0: হ্যাঁ, হেটুর মানে হেটুর আকো হেরিটু বেলেক, মানে কেমিস্ট্রির ম্যাজিক অ্যাকচুয়ালি আসল মানে হেরিটু হল টু অ্যাট্রাক্ট দ্য স্টুডেন্টস টুয়ার্ডস কেমিস্ট্রি। সায়েন্স যে মানে সাংঘাতিক এটা কিবা গধুর বস্তু, নো, লেট ইট বি লার্নড এজ এ ফান, হ্যাঁ, মানে আনন্দেরে কিবা এটা শিকিলে সেটা মনত থাকি যাব। আর আরও এটা কি ইনসিডেন্টালি কটনত মই অহার পিছর পড়া মোর রিটায়ারমেন্টলৈকে প্রতি বছরে হায়ার সেকেন্ডারির যেটু কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস, সেই ফার্স্ট ক্লাস আমার চারিটা সেকশন, তো চারিটা সেকশনের চারিটা সেকশনতে মানে এই ফার্স্ট ক্লাসটু লোক, আর এইটোর মানে লাইভ শো কেমিস্ট্রির ম্যাজিক। তো
1: মানে দুই

0: তিন দিন মানে প্রিপেয়ার করে এইবিলাক
1: নাই নাই, এইবোৰ তো তোমাৰ
0: তাকান
1: লাইভ শ্ব, তো লাইভ শ্ব'ৰ এইবোৰ কৰোঁতে
0: ৰাতি লৈকে মানে
1: মানে খুবই সাবধানে কৰিব লাগে, কাৰণ অলপ ইফাল ইফাল হলে ফ্লপ মাৰিব। আর স্টুডেন্টের আগত যদি লাইভ শো করতে ফ্লপ মারে, আইও
2: গুটি বছর ক্লাস লব নোৱাৰিব,
1: না না গুটি মাখা হাইব। কিন্তু ফর ইয়ার ইনফরমেশন মানে এই মই নিয়ার অ্যাবাউট 25 ইয়ার্স মই কটনত হেৰি কৰিছো, এটা দিন এটা এক্সপেরিমেন্ট ফ্লপ মারা না। হ্যাঁ, তার মানে জাস্ট ইমাজিন কিমান কনসেন্ট্রেশন দি, কিমান সাবধানে।
0: কটনত নয়, তেও তো গুটে
1: নাই নাই কটন, কটন হেরি করার পিছত, কটন হেরি করার পিছত মানে এই কেমিস্ট্রির ম্যাজিক লই মানে হেরি কি কটনত থাকতে লাস্ট ইয়ারত কটনের এইটি বোধ করো 2008-র, কারণ 2009-র ফেব্রুয়ারিত মই তো রিটায়ার করিম, তো 2008-র এই কলে কলে যে ইমান দিন যে করিলা এইবোৰৰ তো কোনো তো ডকুমেন্টেশ্যন বা কিবা হেৰি নাই, তো তেতিয়া মানে আমাৰ তো যে ভিডিওগ্ৰাফি সব এইবোৰ তো মানে হেৰি হৈ গৈছে, তো ভাবিলোঁ ঠিক আছে এইটো এটা ভিডিও এটা কৰোঁ, তো ভিডিও কৰোঁ বুলি কৈ এক কৰিয়ে দিলোঁ। ইমান যে ভাল ভিডিও হৈছে সেইটো নহয়, হ্যাঁ তথাপি বোলে কিবা এটাতো হৈছে, তো সেইটো কৰাৰ পিছত মোৰ মানে পেটে পেটে এটা মানে হেৰি আছিল, অর্থাৎ অতৃপ্তি এটা যে কামটো আৰু মানে ভালকৈ, আৰু তো অজস্র এক্সপেরিমেন্ট আছে। তো তাৰপিছত কটন মানে ৰিটায়াৰমেণ্টৰ পিছতে মোক হেণ্ডিক কলে যে কিছুদিন ক্লাস লৈ দিয়ক না, আর টিচার সিচার মানে নাই তেওঁলোকে হব আৰু, তো খুব তেওঁলোকৰ তাত হেণ্ডিক কলেজত যেতিয়া ক্লাস কৰাই আছো তেতিয়া তেওঁলোকৰ মানে টিচার সকলে তেতিয়া ধরলে স্যার স্যার এনে ধরনের কাম তো আমি কৰিব পাৰোঁ, মই কলো হ্যাঁ কৰিব পাৰা, তেনেহলে আমি এইটো লৈ কিবা অলপ আগবাড়িম নেকি, ওকে। তারপর এনেকা করে করে বাই দিস টাইম 2011 আহি গল, তো হিঁতক লৈ কিবা কিবি এই যে হেণ্ডি কলেজের টিচার্স কেজনমান, তার ভিতর দুই তিনজন মোর স্টুডেন্টও আছে, তো তেওঁলোকক লৈ আৰু তেতিয়া যি কেজন আছে আৰু সিহঁতক খুব ইন্টারেস্ট। তারপর আহি গল 2011, ইনসিডেন্টেলি 2011-টো আছিল ইন্টারন্যাশনাল ইয়ার অফ কেমিস্ট্রি, তো তেতিয়া হেড আছিল হিরণ্য চৌধুরী বলে, মানে হিরণ্য তোমার নাম দিয়া এস মেইন কোঅর্ডিনেটর, আর নেক্সট জন তপন ঠাকুরিয়া, বলে তপন তুমি দিয়া মানে হেরি, বলে স্যার আর আপনি, বলে মই এনে ওভারঅল আসো আর মানে মোর নাম দিয়ে কি মানে কি হেরি হব, কিন্তু তোমালোকর নাম থাকিলে তোমালোকর এটা এই যে মানে একাডেমিক এচিভমেন্টর এটা তোমালোকর একটা হেৰি হব, এই মই রিটায়ার করা মানুষ মই আর একাডেমিক এচিভমেন্ট এইবুল লই মোর কি হব, তো সেইটো দিয়ার পিছত তারপর আলটিমেটলি করা হল আর আর সেইটো হিঁতর কারণে মানে কামত আছে আর, তো যি হোক তো আলটিমেটলি সেই সিডি দুখন বনালো দেই। হ্যাঁ, তো সেই সিডি দুখন বনাই
0: টাইপ করিলা তো বহুত টাইপ করিলা,
1: নাই এইবোৰ চাই তারপিছত ওরে অসমর কিমান কলেজত, যে গুৱাহাটী ইউনিভার্সিটি দুইবার না তিনবার করেছো, আইআইটি গুৱাহাটী তেনেকা দুইবার তিনবার মান করেছো, রাজীব গান্ধী ইউনিভার্সিটি তাতেও দুইবার করেছো, মানে এনে ধরনের। আর তারপর এই যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্কুল হেরি, হ্যাঁ মানে এইটো মানে এতিয়া কি কেমিস্ট্রির মেজিক বলে কলে মোর লগেলগে গাত মানে হেরি উঠে যায় আর, আর কি শো হয়ে থাকে
0: তেজপুর ইউনিভার্সিটির পর ফোন করেছে ইয়াতে আমার আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়া হব, তো একদম ফোনতে কই দিছে মই নকরু, মই চিলড্রেনের কারণে কাম করু,
1: ইমান দিন সিলেবাসের বস্তু পড়া পড়া
0: আনকি নার্সারি স্কুলও তো যায় মানে
1: আমন লাগি গেছে,
0: এতিয়াও যায় নার্সারি হলেও যায়
1: মানে সিলেবাসের বাইরে কিবা হলে ওকে ঠিক আছে, এন্ড ফর চিলড্রেন আই এনজয় দেয়ার কোম্পানি, হিঁতর এই যে এটা এক্সাইটমেন্ট দেখো হিঁতর সুখে মুখে, হ্যাঁ কাম এটা কিবা
0: একটা নিজেও চিলড্রেনের দরে ইমান মানে বুঝি না, এই যে কই আছে বুঝি না পাই যে মোর কারণে দেরি হয়েছে,
1: তো এই কেমিস্ট্রির ম্যাজিক লই এ এতিয়াও মানে কিবা কিবি হেৰি কৰি, এই কেইদিন আগতে এইটো যোৱা বছৰে ছেপ্টেম্বৰ মাহত শিলচৰ গৈছিলোঁ, শিলচৰ ইনচিডেণ্টেলি মই ক'লো নহয় আমাৰ ষ্টুডেণ্ট মানে যে
3: মানে
1: ইমান চাৰিওফালে, তো শিলচৰ কাছাৰ কলেজতো আছে, গুৰুচৰণ কলেজতো আছে, এইবোৰ চব

0: তো সেইবিলাক কৰিছোঁ, কৰি পেলাই কেনেকৈ থাকিলে হঠাৎ
1: অকণমান
2: মই I'm right. sure you are married.
1: Yes.
2: Your husband is also working.
1: Yes.
2: He is also earning something.
1: Yes.
2: You are also earning.
1: Yeah.
2: দুজনৰ পইচা একদম পুৰা খৰচ হৈ যায় নে?
1: হৈ যায়, খৰচ হৈ যায়।
2: পুৰা খৰচ হৈ যায়।
3: আমাৰ খৰচ আছে।
2: ওকে, ওকে, ওকে, ওকে। এতিয়া কওঁ, আমি যিখিনি দৰমহা পাওঁ, আমি দুজনে খুব এটা কম চম পোৱা নাছিলোঁ। মানে আমাৰ হৈ যায়। এতিয়া চাপোজ মই চাকৰি কৰি আছোঁ, এওঁ চাকৰি কৰা নাই, তো এওঁকতো মই খুৱাই বুৱাই ৰাখিব লগা হ'লে হয়, বিয়া কৰি আনিলে আৰু সেইখিনি দায়িত্বটো ল'বই লাগিব।
0: হ'ল, কিবা এটা আৰ্থ হ'ব
2: পাৰে। ৱেইট ৱেইট, তেনেহ'লে এজনৰ পইচাৰে সংসাৰখন চলিলে হয়,
1: চলিলে হয়।
2: তো বিয়াৰ পিছতো যদি এজনৰ মানে মানে হেৰিৰে সংসাৰখন চলি যায়, তে আৰু এজনৰ পইচাখিনি কি হ'ব?
0: দুজনে চাকৰি কৰিলে খৰচ আৰু বেছি হয়, কাৰণ নিজৰ এটা ফিল থাকে।
2: ঠিক আছে,
0: কিন্তু মই চাকৰি কৰো, মই এটা খৰচ আছে,
1: কিন্তু
0: কথাটো তেওঁতো নাজানে ক'ত পৰা ক'ত পইচা জমিলে, মই সেই জানো চব কথা। এটা কথা কি, এটা কথা কি, মই বিয়াৰ পিছত সবায়ক দি দিছো, মই কৈছো যে 14 বছৰ চাকৰি কৰিছো, এওঁ মোক ক'বে তুমি কি জানা, মই ক'লো মোৰ 14 বছৰ সব হিচাপ তোমাক দিছোঁ, এওঁ ইনকাম টেক্সৰ হিচাপ কৰে গোটেই দি দিছোঁ, মই এটা সব হিচাপ মোৰ বহীত লিখা পাক্কা। তো ফলত তাৰপিছতে কিন্তু মই নাজানো, মই মোৰ টকা ক'ত গৈছে কি কৰিছে মই একোৱেই নাজানো, আৰু কলেজৰ অফিচটোৱে ইমান বজ্জাত, মই ছাৰ যেতিয়া আহিলে সব কাগজ আহিলে, মোৰ কাগজ আহিলে মোক নিদিয়ে, ছাৰক পঠাই দিয়ে। আৰু মই কওঁ মাইকী মানুহৰ ইয়াতেই মানে বিফলতা, যে ইমান বছৰ চাকৰি কৰাৰ পিছতো সিহঁতে ছাৰ অহাৰ লগে লগে মোৰটো মোৰ হাতত নিদিয়ে, সব কিবা কাগজ আহিলে ছাৰৰ তাত পঠাই দিয়ে, ছাৰটো পঠালে নহয় লগতে তাতে, ফলত হিচাপবিলাক মোৰো একদম সময় নাই।
2: এতিয়া কওঁ, এইটো বহুতৰে হয়তো কামত আহিব, বহুতৰে কামত আহিব। এতিয়া মই জানো, ইফ আই আস্ক ইউ সামথিং ইউ উইল নট টেল দ্য ট্রুথ, তার কারণ অসুবিধা আছে। আচ্ছা ওয়েট, তোমার দরমহার কাপড় কানির কারণে কিমান খরচ করা? হিসাব করা
3: আমি হিসাবই না করেছি।
2: ওকে, কাপড় কানি, জুতা, কসমেটিক্স, এবার কারণে কিমান খরচ করা? আমি কিন্তু সেইবোৰৰ ফালৰ পৰা আমি অতি মিতব্যয়ী যেন নেকি, কোনোবাই ক'ব এইবোৰ কঞ্জুস,
0: কঞ্জুস
2: আমি নহয়, মানে যিখিনি হ'লে হৈ যায়, বাহুল্য বাহুল্যখিনি কৰাৰ কোনো যুক্তি নাই, নহয় যুক্তি নাই, নহয় হ্যাঁ প্রয়োজন পড়লে অতি অবশ্য করিম, কিন্তু মোর যদি আজি 200 টাকার দামর শার্ট এটারে মোর ধুনিয়া কই হই যায়, মই সেই 2000 টাকা দামি শার্ট এটা ওই যে ব্র্যান্ডেড শার্ট অমুক তমুক কিবা কিবি কয় কি দরকার হে
0: আমার দিদা তোমার
2: মানে দরকার টুকি। সো নাও ইউ আর স্পেন্ডিং 2000 rupees, আই এম স্পেন্ডিং say both of us, we are earning the same. But you are spending for a shirt 2000 rupees, I am spending 200 rupees. Who is saving how much?
3: Yes.
2: I am saving 1800 rupees. So I am richer than you. Also, we are earning the same money. তার পিছত কেদিনমানের মূরত মোর সেই 1800 জমা হয়ে গেল সে মানে 20-25 হাজার। ইউ আর সিং ও মোর তো ইমান পয়সা নাই, তো আপনি এই পয়সা কোর পরা পালে বলে ভয় ভাই মই সুর করে এনে কমাইছি। কেতিয়া পারো একো নহয়, এজনে মিতব্যয়িতা, মই কঞ্জুস আমির কথা কোৱা নাই,
0: চাহিদাটো
2: সেইটোকে সেইটোকে মিতব্যয়িতা
3: আপনি কমাব লাগিব,
0: চাহিদাটো কমালে
2: প্রয়োজন যেখিনি স্পেন্ডিড, আরে ভাই উই আর আর্নিং ফর স্পেন্ডিং, কিন্তু যত
1: দরকার

0: অহেতুক খরচ, অহেতুক মানে কি কিবা হ্যাঁ
1: বস্তু নিদিও নিজের লড়া ছোৱালী বাহিৰত কাম করে, ফলত তাহাতর মতে কিনিব, মই ইয়াতে এটা মস্ত দিলো, ডাঙি লৈ যাব, কত যাব, মই টকা দিও, ভালকেই দিও। কিন্তু মানে ধরা এনে আদার রিলেটিভস ঘনিষ্ঠ, কিন্তু মই কিন্তু ইমান বেশি দামি বস্তু নিদিও, সব আছে তো
2: আছে,
1: তাকে মই দুখিয়া দিও।
0: আর আর তেলা মাথা তেল দি লাভ
1: নাই, মোর এইটো এটা প্রিন্সিপাল
2: হয়। আর আপনাদের এই প্রিন্সিপালটা আসলে সকল মানুষে নিজের জীবনত ফলো করিব পারে, কারণ আমার প্রয়োজন বহুত, সমাজখনের প্রয়োজন বহুত,
1: এইটো কিন্তু মোর টার্গেট।
2: আর আপনাদের যেটু কথা কৈছে যে আপনাদের ইমান এটা লাক্সারি লাইফ কটোৱা নাই, আসলতে আমার সমাজখন তেনেকুৱাই আছিল, আমার মা দেউতা হতেও প্রয়োজনত খরচ করেছে।
1: মই বহুত ডাঙৰ তোমাৰ লগতকে, আমার হেইটি দিনত আমার লাইভলিহুড হেই দিনৰ দৰে, আৰু ফলত মানে হৈছে, আৰু হঠাৎ দৰমা বাঢ়ি গৈছে তো, এইবিলাক হিসাব নাই, দৰমা যে বাঢ়িছে।
0: আরে আরে এইবোৰ কৈছা, এদিন এজনে মোর উপর বম ফায়ার, এ স্যার আপনি অল্প বেশি বেশি করেন। বলে কি বেশি বেশি করো? বলে আপনি কি 2000 টাকার এটা ইলিশ মাছ কিনে খোয়ার আপনার কি ক্ষমতা নাই নাকি? মুকুলু বাপুরে, ক্ষমতা হয়তো আছে, কিন্তু এই খাব পড়ার যেটু মানে মানসিকতার, এই মানসিকতাটু সরুর পড়া নাই নয়, এটা নতুন করে এইটু কেনকা ডেভেলপ, নিজের কারণে যে ইমান খরচ করেন এইটু গাট লাগে রে ভাই।
1: এটা তোমালোকৰ লাইভলিহুড আমার বহুত ডিফারেন্ট,
0: বহুত ডিফারেন্ট, বহুত ডিফারেন্ট।
1: আর এটা কথা কও, মোর বয়সের মানুষবিলাক এটা ফিল্ডত নাই, এটা কিন্তু আমার বয়সের মানুষবিলাক সব বিছনাত, আমি ভগবানে দিলে হেলথ ভাল আছে বলি তোমালোকে, তোমালোকৰ লগত মোক কম্পেয়ার করেছা, আসলে আমি সেই দিনের মানুষ।
3: আজির দিনের মানুষ হয়ে উলাইছে যে এতিয়া আজির দিনের মানুষের নিচিনা আপনার বার্থডে খুয়াইছে, রাস্তা দেখুয়াইছে, অনুপ্রাণিত করেছে সকলকে।
0: নাই আসলে যে এই যে এই যে এই যে কথাকার মই কললু,
1: ইউনিভার্সিটির তখেতে মোক সেবা করে, মই যেতিয়াই এক্সিকিউটিভ বডির মিটিং যাও ভরি শুয়ে মোক।
0: আচ্ছা এতিয়া
1: ইমান হলো,
0: এতিয়া এতিয়া আরো এটা, এই যে টাকা পয়সা, আমার দিনত অল্প ইনকাম ট্যাক্স দিবলগিয়া হলে আমার খুব গাত লাগেছিল আগতে আগতে, হ্যাঁ, তো সেই কারণে ইনকাম ট্যাক্সের পর বাঁচিবলই এই অমুক ঠাইত জমা দিয়া, তমুক ঠাইত জমা দিয়া, তো আমার এই যে PPF CPF এইবর করে না হয়, তো সেইবর জমা দি দি আসো হয়ে আছে, আর সেইবর পয়সা তো কেউ ধরাও নয়, তো সেইবর পয়সা আক মানে পয়সা রাখি তোলে আক কণী পারে নয়।
1: এতিয়া কি হয়েছে, হঠাৎ একদিন দেখো অটো লই মই বাহিরত গেটের দুয়ারটো ঝাড়ু বাহর ঝাড়ুটো লই ঝাড়ু দি আছো, এই এই পিরিয়ডত আহিলে নহয় অটো রাখি ছোৱালী লই মোর ঘরত, মই ভাবিলো আলহী আহিছে, মই লই আহিলো, সিঁড়ি উঠাম উঠিম তেতিয়া ছোৱালী বাপেকে কৈছে মোর ছোৱালী ইঞ্জিনিয়ারিং পড়িব পয়সা লাগে, তারপরে মই ছোৱালীক গালি, মই কৈছো তুমি নিজে দেউতাই অটো চলাই তুমি আহিছে দেউতাক লৈ মোৰ ঘৰত, মই তুমি কিয় ইঞ্জিনিয়ারিং পড়িব লাগে, ময়োতো হেৰি পড়িছো কলেজত পড়িছো, পড়ি পেলাই আজি এইটো জায়গাত আহিছো, তুমি এতিয়া বাপেকক লৈ আহিছা, তুমি কলেজত পড়াগৈ আমার দরে হওয়া, তাই নপরে দেউতাই কৈছে নপরে বাইদেউ, মই সেই কারণে ঘরে ঘরে ঘুরি আছো, এইটো গোল, মই কৈছো মই নিদিম, তোমার হাতত মোবাইল, আমি তো মোবাইল কেতিয়া কিনিছো। তারপিছতে পিছদিনাখন আহিলে এটা দল লড়া, মানে এইবিলাক দেখিলেই মানে বুঝা যায় এইবিলাক কি কামর আহিছে, কি হল মই হেৰি কি নাম কলে, বহুত দূরের পর আহিছে স্কুটার লই, যে কি কিহৰ কাৰণে আহিছে বাইদেউ, হেৰি সেই ভাল কাম চাম কৰিছো এইবিলাকত নাই, হেৰি 17-18 বছৰ লৰা, তাতে এটা লৰাই বি পঢ়ে, মই কলো যে কৈছে আমি কালচাৰেল টিম গুৰু লৈ আমি ফুৰি কালচাৰেল ফাংচন কৰিব
0: যাওঁ,
1: অহা যোৱাৰ ভাড়া দিব লাগে, মইতো খেদিলো এইকেইটাক, পানী দিলো অলপ, গালি দিছে কি কাৰো লৰা তুমি এইবিলাক ঘৰত,
0: বেয়াও
1: লাগে
0: কাৰণ কাৰণ এই বয়সৰ লৰা
1: এনেকে মানে মেসেজ মোর ভরি গেছে, মোক নামঘর বনাব পয়সা দিয়ক,
0: নামঘর
1: আর ধর তলা দিছো ভয়তে,
0: আরে মানে সবকে যোরহাট করে কই আছে
3: সুবিধাবাদী
0: না না এতিয়া আমার আর কি